মিনিটে এবং সন্ধ্যা 6টা বাজে 10 মিনিটে। আকাশবাণী জয়পুর কেন্দ্রর আপনমানে কার্যক্রম শুনছন্তি। কার্যক্রম প্রচারিত হেউছি মিডিয়াম ওয়েভরে 204.5 মিটার তথা 1467 কিলো হর্জ যোগে, এফএম রে 103.6 মেগাহর্জ যোগে। আপন মোবাইল ফোনর নিউজ অন এআইআর আপ মাধ্যমে মধ্যে আম আকাশবাণী জয়পুর কেন্দ্রর সমস্ত কার্যক্রম শুনিপারুছন্তি। প্রচার করুছু সপ্তধারা ক্রমরে ওড়িয়া চলচ্চিত্রর গীত। প্রথম গীতটিকে আমি নিয়েছু পারিবে নি কে অলগা করি চলচ্চিত্রর। শিল্পী হলে নিবেদিতা এবং সৌরিন। গীত রচনা শ্রীকান্ত গৌতম, সঙ্গীত নির্দেশনা প্রেম আনন্দ।

0: कम मन की हो गोरु पाई जाइथिल गोरु मै कि बिम बसै छ पुरसु जी
1: गोला 5 दिन भितरै हमरो गाउँरो पानलुको झाडा बान्ते हि मरि गले त
0: सिनी गोरु मै बसै छ
2: कि दिन त हला त
0: सीता त कि सेले गुटे पूजा विधि करिवा परा बोलिगिरि गोरु मै बसै छु
3: ले गोरु मै किस भइला त
4: ले हला मर्जे मर्जे सब मर्जे ইগারো সবুজ মর্যে চৈত পর্ব বেড়ে ঝাকুর কু মাউলি কু পূজা ন দেবা কু ইটা মনে হচ্ছে মরা সব মরা ই লোক বলে তুমি তাকে মদুয়া বল কে মরা
5: রে রে রে রে
4: কে
5: তোতে কি পে রে উৎপা তো
4: কি রে
5: টঙ্কার খাই গরি 5 টঙ্কার রাটু
4: মই গরে
5: যা সিয়ার যা
4: মই গরে
5: যা
4: আজ মুতে পে না
5: যা সিয়ার যা
4: মই পে মত তো পে
6: মহানী

0: ভেলা অতিন দিয়া মনে তো আজি রাতে দিশুইব কি
1: শুইব বলি করে কাইলু যে মাত্র তোমার গাঁর অবস্থা কু দেখলে এটি শুইবা তুমি সার সাহস খেটু নে
2: এ বেলা তুমি আর কুয়ারে যিবু তো যুটা হলে হেলা এটি কা শুই দেবা
3: হেলে গরু মন কু খুয়াইবা কু পেরি পুরা কু হেলে দিও নেলে টঙ্গা দুই টঙ্গা আনি আছে না
0: ছি তুই যে পিড়ি কি আর পয়সা নেবি কি ইটা এবে ছিড়িব নাই চল যা চল
3: এ মাত্র রাতে নিদ পড়লা করা আমার দোষ নাই
4: চল যা আস আস আস।

0: 이슬아 누구나
1: 내근이 거쳐긴 겨울로지
0: 이거 한두 살때 빌라 고부는 거 홀지래 바보 시부리 시도 돌라고 빌래 머리빨리가
1: 이다 부터부터 나이 또
0: 나이 빌라 이다 부터부터 나이 수
2: Oye, volve. Are chatori torala bore yarola mara chota teka bore suko chota teka bore suko Are bondi jibon bore hino mano dinda roi gole niko Oye, volve. जीवु बे नियाली जीवु बे खियाली जीवु बे जीवर दोनो जीवु बे जीवर दोनो
3: पार्टी केने जाछ
2: अरे जीवर दोनो मन के चाडी गला बेले गुराली होउची मनो ओए बोल रे चिखमा कुरो कुटी बदा पुरो घाटी ओंदो गाए मंदो बाटी ओंदो गाए मंदो बाटी आमे ठिंगवा टोकी ठिंगवा पीला आमे खेली बुरे लाखो बाटी बोल रे अरे बाटे आमरी गोच छाई गई दादा मरो पानी मारे जाई जाई पानी मारे जाई जाई अरे मुसा रंगा रंगी आई भी खाई मुई ये नुनी अरे चेतना रोई बुतुई
0: ये बाबू की की तो गाव तेरे बाबू सोका ढुकाई अगा लागी तुरे तुई
2: ये डोकरा हो तुई ये गीत गाई गाई गिरी तीन तीन टा माइक ना को रसोई ग्रांची बोलने
3: किंती
2: কিন্তু আর কি স্টাত ও ও মোর পুরো গায় ভালো কো ই খন্ডে ঘর মিলবে কি
3: ও ও রে ও ওই রে মা প্রু তুই বড় গাই কো সত্য আগা দে হেলে গীত গাইর কি মানা আনজু সি কথা কইলে তো
2: এই হে এডি এডি শুনে হেলে গুটে থর ইমতি একা গুরু গিনি গরি আউতুল এই নুর পুরো পাখরে গুটে গা হ এই নবরঙ্গপুর পাখে গোটে গাঁরে রাতি
0: হয়ে
2: গুরু বাঁধিকি দাঁত বাড়ে কলু খাদি পিদি কলু সে গাঁরে গীত মারামারি চালি রেলা বলু মারান্না গোটে বড্ড সুন্দর ভাঙড়ি বড্ড টেম্পর রে গীত গাতারলা সে ডাঙ্গি মুচ মুচ হসিকি পচারলা আরলে যে টাঙ্গু হব কি বলি
4: তুই তার কিছু কইল না কি
2: মুই অপলি বুঝি পুরা এলে তার পছে মুই তাকে কইলি তুই আরলে যে মত আইব কি বললি
5: আইব কি বইলে
2: ওহ তা ন জানলা পরা বইলে দিবা আবু কি বলি মুই কইবা কো সে ডাঙ্গড়ি ওপলা তার পছে তো গীত মারি ছাড়ি দিলি হ তোমান তার টিকর ভাই ছাড়লি বললি তাকে গি গাই গিরি ওরাই গিরি দিবা হলি
5: এবে সে মানে আছে কি নেই
2: হ্যাঁ ওছি না তার বাটা তিনটা বিলা
0: বাবু কা করে পড়লাম তো
6: এই আছে আমার সাগের আছে না ডকরা

0: যাত্রী নাই বলে গিরে মাত্র এবে মিশা এটা আমার ভিতরে অচ্ছে আগা হ্যাঁ
1: অচ্ছি বইলে সেটা কে রাখছি হ তোর মর পরা লোক মন রাখছি আমি কা সেটাকে ভঙ্গাই পারা বুঝলু কি
0: হেলে তুই কুয়াড়ে যাবু তো রায়মতিকে ধরিগিরি বুধরা
1: কুয়াড়ে হেলে যাইগিরি তুই লোক পুরী ভুগিরি খাইবু
0: আমার গাঁরে মিশা ইন্তি কা গোটে লোক জাতি কলে যে সে বাপরা তার ঘর দ্বার সব বিকি দেলা এবে ভিক মাগুছি সে গোটে কথা কি
2: কান্দুছি পরা
0: হই কান্দুছি আগা পুরা
3: তোর
4: মন
3: সরাসরি কইদি পনেরো কোটি দেবুস বলে দে নইলে নাই
5: জন্ম করছিল
4: মারপিট করিমি সব পুঁজে খাদি তো দেব
1: আমার পুরা লোক মানুষ এটা একা জীবন
3: অবস্থা হয়ে গেল
1: অচ্ছি তোমাকে সেটা যাব মহিষি খাইলা হাতের বাট
0: বুধরা তুই এবে কুবার যাবো রে বাবু
1: জুয়ারে আনছিলি আন্দ্রে লোক ভারি যাবে হলে তোম মনে যাও আমি যাওছু রহমতি
0: ওরে বাবু জরে
1: বাবু
0: যদে
1: যাইগিরি তোম
0: ফলে বাবু ফলগির রে বাবু জরে এটি কোটাকে ধরবো কোটাকে ছাড়বো রে বাবু হ্যাঁ গোটে বাটে সে টুকে সেই সাউকার ঝেঁকে ঝেঁকে ধরে গেল গোটে বাটে কান

0: মনে রাখন্তু, সড়ক সুরক্ষা জীবন রক্ষা।
1: আকাশবাণী জয়পুর কেন্দ্রর আপনার কার্যক্রম শুণুটি, শুণন্তু কার্যক্রম সম্পর্কের সূচনা। আকাশবাণী জয়পুর কেন্দ্রর চৈতিজাহ্ন কার্যক্রমের সেপ্টেম্বর মাস 20 তারিখ রবিবার অপরাহ্ন 5:30 প্রচার করব লাইভ ফোন ইন কার্যক্রম রেডিও কে পাচারু। এর বিষয় রয়েছে তাসর লাগি মাটির যতন। এ সম্পর্কে আপনার সেপ্টেম্বর মাস 20 তারিখ রবিবার অপরাহ্ন 5:30 সন্ধ্যা 6 পর্যন্ত সিধা সড়ক প্রশ্ন পচারা আম ফোন নম্বর হল 0685423690। বিষয়টি পুণিথরে কহি রাখুছু, তাসর লাগি মাটির যতন। শুনিলে কার্যক্রম সম্পর্কের সূচনা। আকাশবাণী জয়পুর, সময় দিন 12টা, প্রচার করুছু হিন্দি চলচ্চিত্রর গীত। কার্যক্রমের প্রথম গীতটি শুণন্তু ওয়াজা তুমহ চলচ্চিত্রর। শিল্পী হলে মিত প্রসফিট, আরমান মল্লিক এবং তুলসী কুমার। গীত রচনা করছেন কুমার, সঙ্গীত পরিচালনা মিত প্রস।

আকাশবাণী জয়পুর, সময় বর্তমান অপরাহ্ন পাঁচটা। প্রিয় শ্রোতা বন্ধুমানকু সুস্বাগত জনাই আরম্ভ করুছু আজির সান্ধ্য অধিবেশন কার্যক্রম। আমকেন্দ্রর প্রসারিত হচ্ছে মিডিয়াম বেভ্রে 204.5 মিটার তথা 1467 কিলো হর্চ যোগে এফএম র 103.6 মেগা হর্চ রে আপনমানে আমকেন্দ্রর কার্যক্রম শুনুছন্তি। মোবাইল ফোন র নিউজ অন এআইআর আপ সাহায্যে মধ্য আকাশবাণী জয়পুর কেন্দ্রর সমস্ত কার্যক্রম আপনমানে শুনিপারিবে। বর্তমান শুনিবা যুবশ্রোতাঙ্ক প্রিয় কার্যক্রম যুববাণী।

0: হ্যালো
1: হ্যালো
0: হ্যালো ভাই, নমস্কার।
1: নমস্কার ভাই।
0: তাহলে ভাই কে কোচন্তি আর কোঠু কোচন্তি?
1: মো পঙ্কজ মিশ্র জয়পুর রু কইছিল ভাই।
0: পঙ্কজ ভাই, আজির হ্যালো গুঞ্জন কার্যক্রম কো আপনকু বহুত বহুত স্বাগত।
1: ধন্যবাদ।
0: কেমিতি অছন্তি ভাই?
1: মো ভালো আছি।
0: তাহলে এবে গণেশ পূজা গলা ভাই, দেখিও গো যাইছিল কি নাই?
1: জয়পুর তো গণেশ পূজা কাটছে বিন মানে মন্ডপে সব গণেশ বসছন্তি সব সভা পাউছন্তি পূজা চালছে। আর আজ তো আমার বুসপুর পূজা ছিল। পূজা হেলা পরে আমার অফিস সব ছুটি হয়ে গেল, বর্তমান মো ঘরে আছি। যাইছিলি কেতে জায়গা এমনি গণেশ দেখতে আসছি, গণেশ ঠাকুর দেখতে আসছি।
0: বিশ্বকর্মা পূজা হলে কিপরি পালন কল?
1: বিশ্বকর্মা হলে দেখুন দেব শিল্পী যে যে সৃষ্টি করছেন সমস্ত যে যা নির্মাণ কাম সব যদি আছে সব তাঁকর তো আশীর্বাদ কইলে মানে ভুল হবনি। তাঁকর পূজা না পেলে সেটা ঠিক হবনি, সেটা পাইঁ বিশ্বকর্মা পূজা পালন করা হয়েছিল।
0: আজ্ঞা ভাই, তাহলে এবে নুয়াখাই যাইছে, আপন নুয়াখাই মধ্যে পালন করতিবে?
1: না আমার নাম ম্যাডাম, আমরা দশহরারে পালন করবো নুয়াখাই।
0: আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে কেউ গীত শুনবাকে পছন্দ করবে?
1: আজ দেই দিও আকে সিনেমার ও নাল দুপটে ওয়ালি এরা নাম তো বতা এই গীতটা দেই দেবে। কুমার সানো সুদেশ বসলি অলকে আগনি কাও কবিতা কৃষ্ণমূর্তি গাইছে।
0: আচ্ছা ভাই, গীতটি কাকু ডেডিকেট করিবাকে চাইবে?
1: প্রথমে মু আপন দেই দম কি ডেডিকেট করছি, আপন যে গোবারে উপস্থাপন করছন্তি আও প্রোগ্রাম সমস্ত সমস্ত শ্রোতা আনকে ডেডিকেট করতে।
0: নিশ্চিত ভাই, আমি গীতটি সমস্ত ডেডিকেট করে দেবো। হ্যালো গুঞ্জন কল করতে আপনার বহুত বহুত।

0: আলে রেডিও শুনবা সর্তে ভাই ভনী মনকে মুই বৈদি জোয়ার কর দিলিনি আরে বৈঠকানে মোর মামা মিশা আছে তাকে মিশা ঢুলি পরি জোয়ার কর দিলিনি
1: এ বৈদি
0: আলে আছস কি নাই মামা
1: আছি বল ন লাগে মকে
0: এ কেনতা তোর গাগো ঠিক নাই কি কেনতা
1: গাগো ঠিক নাই বললে খাই বলি কইবিতা
0: কেনতা এ পানি পবনর দিন জোর দুকা কি কেনতা মামা
1: জোর দুকা নাই নি এ ফটফট ধরে যাইতেরলি উঠি গলি মার দেবার নাই মগে সমান বুঝনি বাটে
0: কানা হে লাগে কেনতা মামা
1: খানা বলে আর খাই করবো তা আজি খালি ফিলা টকি মন সে বটপটি মন দিয়ে দিলাই নি তোর ফরা মোর ফরা জন মন খন্ডে অরবর কাজে চালাইলাই নি সে মন কে ইয়ে অরবর ই গেলানি আজি খালি সমান নানি তো মোর গোড়ে অদরলা মোর সে গাড়ি ওদরি করি গোড় বাংলা আছে নদী কুস কি
0: আই উঠি গলা কি উটা উটি করলা তোকে
1: ও আই খন্তি উটাই সিতা মগে লক রুন্ডলাই লক ম উটাই লাই উটাই করি কন্ডে বসলে সিতি তার পচ্ছে গালি আসপাত্রি যাই করি সিতি সে সে যে খাই সে করি করি এক্সরে পড়াটা মন খাড়ি করি ডাক্তার কে দেখাই করি সিতি ব্যান্ডেজ খুরলি বুঝলুস কি নাই এন্তারি আজিকালি ওর বর করে দিলাইনি
0: ওই মামা আজিকালি সানসুর পিলামানকে মিশা গাড়ি মন দিয়ে দিলাইনি
1: এবে দেখ খাই বললে সে মনের ভুল বলি করে যেতকি কইবি রায়া বুয়ার সেতকি ভুল গাড়ি মন দেলে সরি গাড়ি চালাইবা খাজে মিশা গোটে লাইসেন্স রেবার আছে গোটে নীতি নিয়ম আছে এলে সে ভিতরে সে পিলা মন গাড়ি চালাইবাকে চালাও মাত্র সে মনকে আমি সঙ্গে নেই করে শিখাইবার কোনটি কেনটি করবার তারপর সে ড্রাইভিং লাইসেন্স ফরাটা মন করবার করি করি সে মনকে গাড়ি দেলে নিয়ম এবে নাই নি চারা দিয়া তে গেলাই পিলা বললে সে গাড়ি দিবার আয়ে বাম মিশা দেলাইনি
0: দেলাইনি হয় হয়
1: হেলে সেটা মন ঠিক কথা নাই আজি খালি সেটা খাই গাড়ি চালাইবা কথা খাই বলুস নি আজি খালি সে দাঁড়া মনারি খইবা গলোড়া নাই নি সেন্থারি ই গেলানি বললে এবে ফিলার টুকি মন যেতকি আচত আর খে নিশা চারবাটা কে নাইনি সব নিশা ই গেলা আছে সব
0: কাই কাইটা মন খাইলানি পিলাইনি কি মামা
1: এত রকমের খে মন তো খাইলানি খে ফুড়িয়া খাইলানি খে কাইটা খাইলানি এ ফুড়িয়া বলবাটা তো আর অধিক সে ভাত ন খাও তো মাত্র সে ফুড়িয়া ন দেলে ন এ বললা পরা ই লাইনি
0: জাগিরে লাইনি নাকি
1: জাগিরে লাইনি
0: কে মিশা দেলে হলো খাইবু
1: খাইবু বললা পরা নাই বলে সরি তোকে মাং তাকে মাং তাকে না করে বলে সে ফুড়িয়া গুটখা ফুড়িয়া পরাটা মন অধিক সে অরবর অরবর বলে খাইটা এবে খাইতে রেবু সে খাইবাটা তো খাইতে রেবু সিটি সে পুড়িয়া বলে জন রেসি নাকি কাদা মন জন পাউস পরাটা মন রেসি সে জন সেটা মন আমার গালে লাগি করি সেটা আমি নিমান করি দইলে তো বলগাতা।

0: দেলুনি গাঁ গাঁ বলি বলি করি লক্ষ টঙ্কার যোজনা আসিটা আমি মানে বনাইলে 50,000 সবসিডি দেবো আর কুন্ড মানে বনাই কি কাছে চাষবাস লগাই লগা বল কি কই বুঝু রাসায়নিক বন্ধ কই বুঝু
1: আলে সে যে জিয়া খত আর সে যে জিয়া বলাস বাবু বলে জন্য কিচুয়া এলে সে কেচুয়া কে সিটি চাষ করি করি কেন্টার করলে মাটি কে উর্বর হয়েছি বাবু
0: গোবর খত দেবার আছে গোবর খত দিলে তার অটোমেটিক কিছু আমি কোন কোন বার আসি যাতে ভাই রাসায়নিক সার বন্ধ করে দিকি গোবর খত ভলিগিরি পেপর গুণ মিলতে এবে তো নিয়ে বন্ধ হয়েগেলা
1: সে পেপর মিল গুণ মানে বাড়তে সেটা আমি হিসাব পাকাইতে
0: দেখলু গাড়ি গাড়ি দিতে রেলু করবা যে গাড়ি গাড়ি দিতে রেলু এবে নাই বন্ধ করে দিলে সরকার কাই করু তা
1: হলে সেটা মিশা পকাইলে সরি আমার মাটি উর্বর হয়েছি বাবু
0: রয়েছি রয়েছি
1: আলে হলে সরাসরি গোটে কথা কুয়া মাটি উর্বর রেলে বাবু কেন্টার তাস হয়েছি মাটি উর্বর ন রেলে কেন্টার তাস
0: রয়েছে মাটি উর্বর রেলে বড়িয়া চাষ হব
1: এলে এই জন্য মাটিকে উর্বর করবা কাজ এলে সে জন চার পাঁচ গাড়ি খত দেবার আছে নি
0: হ্যাঁ ঘর খত নিমান গির পকাইবার আছে ন না মাটি পকাইবার আছে মাটি কুড়িটানি উল্টে পাল্ট করবার আছে সেটা এই বর্ষে আইলা বর্ষ কি গাই গোবর খত নিগিরি কাইছে পিড়ি কুটা ফুটা সব তো আইতি অলে দেওয়া কথা আরি অলে বেড়াতানে পকাইবার আরি
1: কেবে যাই করে মাটি ভরেছি আর বেড়া গুলো ভরেছি
0: ফসল মিশা বড়িয়া হয়েছি খাইবা মিশা টেস্ট রয়েছে বেমার ফেমার খাওয়ায়
1: বেড়ার কথা বাবু এবে বাড়ি বগিচাতে ইয়েও এই আমার জন্য আছে সিটি মিশা সে মাটিকে মিশা কেন্তার করবার হবে এন্তার ইয়া করবার
0: এন্তিয়া করবার গোবর খত বিক্রি কাছে করবার
1: ফুল গছ লাগাও নলে কোন কাই গছ লাগাও কি ফল গছ লাগাও বললে সেন্তারি
0: গোবর খত বিক্রি লাগাইবার আজিকালি তো কাইছে মিশার এই গাঁ গহলি মিশা জিয়া কুন্ড হয়েছে জিয়া খত মেলানি আইটি মিশা আনি বেলে হয়েছি সস্তার মেলানি কেজি 10 টাকা লেখা কই ভাই যে 5 টাকা 7 টাকা আর বি দেলাইনি আজিকালি বাস্তা বাস্তা দেলাই এটা মানে আনলি কি কয় করলে মিশারু মাটি উর্বর হয়েছে
1: এলে মাটি উর্বর হবা কাজে মিশা আমার জন কেঁচুয়া মানে মিশা গোটে বড় উপাদান আছে নি সেটা মনে জোর দিছে টাইবের
0: আই কেঁচুয়ার কাম তো খাইবাই রে হাগবাই আই তা কাম আরি আই হাগবাটা কো বড়া কম্পোস্ট হইছি গোবর খত আরি তোর মাটি উর্বর করবা কাজে নিয়াতি আমার কেঁচুয়া দরকার গোবর খত দরকার
1: আলে বাবু বড় নিমান খাতা কই দিলাস আমার ভাই বোনের মন তো শুনলাই জন মন শুনলাই সে মন সে মাটি কে সেন্তারি কর তারি গছ পতর নিমান করে লাগাও আর লাভ পাওয়া তাহলে
0: আমার আমার সাথে যোগাযোগ করলে বিচারু আমি যাই শিখাই দেবো বুঝাই দেবো
1: তুমি তো চাষির সাথী কাই সাথী বললা চাষর
0: সাথী
1: যোনটা লড়া পড়ছে আছে তোমার লোকে যাও আর তোমাকে পাচারছে তুমি তাকে সাইজ করতে পারছি নি আলে আলে আলে জবর জবর ধন্যবাদ রেলি নিজে লাগো আর গোটে দিন কথা
2: নিমান করি মিশাই বাবু বুঝাই দিলা আছে মামা
3: তো
2: কেনটা মাটি আনে লাগাইলে বলে গছ কেনটা হেসি কেতে নিমান করে বুঝাই দিলা
3: এলে আবগা চাষ করলি বলে নয়
2: চাষ
3: করবা ভিতরে কোন চাষ করে দিলুস রোপি দিলুস বলে যাইতে রেবার বেড়াকে যাইতে রেবার দেখতে রেবার কাইটা গছে রোগ পোক লাগলা বলে চিনবার জানবার জানি করি যদি আমি জানি ন পারলু বলে সিটি সে গ্রাম সেবক বাবু চাষ বিভাগের বাবু মনে রে ভাই সে মানে ডাকে দেখাইবার সেন্তারি সে তার ফর্তুমে গছ লাগাইবা আগতনু মাটিকে গোটমার পরীক্ষা
2: পরীক্ষা করবার আছে
3: করে দিলে সরি মাটি ভিতরে যদি খাইটা আমার যদি উনা রেছি উর্বর ভিতরে যদি খাইটা উনা রেছি বলে গছ নিমান নবারে এবার দেখবো খাইছে কুড়া কুড়া গোট লাগা তানে কুদা তানে নিমান বর্তে রেছি আর গোট কুদা নিমান ন বর্তে রেছি এলে সেটা সে সবু মাটি উপর
2: কাতা
3: সেটা মিশা দেখাইলে সরি ও দিকছে আরি বল তাস হয়েছে আর দুই পয়সা ও দিকছে মিলছি কি নাই যে এলে প্রথমে জন চাষ করলা প্রথমে মাটিকে পরীক্ষা করতা তারপর সেজন চাষ করু চাষ ভিতরে মিশা কাছে রোগ পোক লাগছি কেন্তার করি যত্ন করলে সরি আমার চাষির লক্ষ্যে দুই পয়সা মিলছি দুই পয়সা মিলি পারছি কি নাই যে এলে ইয়ে বাউকে ওরে
2: সাবদা করলা পর নিমান গীত গোটে বোঝাই দেশ মামা
3: আলে আলে শুন শুন শুন

0: ইচ্ছা নলগে মাত্র খাই করতে আর বেল নাই নি জুতে আর দিন ভেট কাটে গালুনি ভাই বোন জ্বর লাগো
1: গালুনি ভাই বোন জ্বর লাগো

শ্রোতা বন্ধু আজির কার্যক্রমক প্রযোজনা এবং পরিচালনা করে রাজীব কুমার মাহন্ত এবং উপস্থাপনার নিহারপাড়া পট্টনায়ক আজ তাহলে বিদায় দিন।

0: আরে গলা গলা, দেখ স্টোভ উপরে ভাতটা বসে দিয়েছি, পিলে টিকে রুহ, দেখে ভাতর অবস্থা কোণ হয়েছি।
1: বুঝলু না শুনি, স্যার আইএস পড়ু।

0: হ্যালো আদিত্য।
1: নমস্কার স্যার।
0: আজকাল তোর আদ দেখা মিলল না, কথা কন কোটি কিছু এঙ্গেজমেন্ট পাইগল কি
1: না স্যার? সেমি কিছু হলে মুখ আপনার মিঠা আনি দিয়ে নাকি এখানে টিকে ব্যস্ত রাখা পড়ছি তো। হ্যাঁ, বাপাঙ্ক সম্পত্তি ভোগ করবার সৌভাগ্য তো মোর হয়নি, সে কথা টিউশন টিকে নহলে জীবনের অভিলাষ তো বহুত দূরের কথা, জীবনটা কেতবে যে নষ্ট হয়ে যাবে।
0: এক্স্যাক্টলি, ঠিক কথা কইছো। নিজ গোড়ে ঠিয়া হওয়া হলে সবু কিছু সহবাক হুয়ে। টিউশন বাবদরে তোতে আগর কহবি ভাবুলি, কিন্তু ভাবিলি পিলাটার স্বাভিমান কালে বাধিব
1: না স্যার? এর স্বাভিমান বাধিলা ভাল কম?
0: হ্যাঁ, এ বিষয়ে ভাগ্য আ কপাল বিষয়ে কিছু ভাবিছ কি? মো কথাটা তো সেদিন অধারে হি রইগলা, পুরা কহবা সুযোগ বি মিললানি।
1: সরি স্যার, সেদিন সে নিদটা আসি নথিলে।
0: ইয়েস, এই যে কথাটি কহিলু সেইটা হি ভাগ্যবাদীর ভাষা। সেতিক বেড়ে তোতে নিদ আসবাক থিলা, মো কথা মতে অধা রাখবাক থিলা।
1: না স্যার, মু নিশ্চয় সময় নিয়ে আসিনি, সন্ধ্যারে নহেলা নাই, রাতি নটা পরে অন্তত আসিবি। হ্যাঁ, আপনার যদি কিছু ন ভাবতে মতো আপনার ঠিকাটি দিকে যদি।
0: ওয়াই নট, আগর ঠিকাটা মাগিলে এবে সুদ্ধা আমি আমসার হি অনেক গপসপ করে পারতে। এই এই নিয়মর ভিজিটিং কার্ড।
1: থ্যাংক ইউ স্যার। সনাতন বাবুকে দেখিলে মনে হচ্ছে সে জনে কর্মঠ কর্মবাদী মানুষ, অথচ সে ভাগ্য উপরে এত জোর দেউছন্তি কাহিঁকি? নিশ্চিত ভাবে ইয়ার কিছু গুড় অর্থ থিব।
2: স্যার নমস্কার।
1: হ্যাঁ, আরে সোনি, বাজার বলি বাইরে বোধ হয়?
2: হ্যাঁ স্যার, এ হচ্ছে মো দিদি।
3: নমস্কার আদিত্য বাবু।
1: নমস্কার।
3: মো না হচ্ছে আদ্যা স্যার।
1: মোর টিকে জরুরি কাম ছিল তো। মু
3: জরুরি কাম ছিল তো, এমিতি রাস্তারে ঠিয়াই কোন সব ভাবুতিলে শুনি। আপনকর যাহা কাম আছে থাও, আজ কিন্তু আপন আমসহ আম ঘরকু আসিবে।
1: সোনি তো মো পাখকু টিউশন পড়িবাকু আসে, তেনু মোর কেবে

0: Election Commission today allotted separate names and electoral symbols to the rival factions of the Trinamool Congress Party. This will allow the groups led by Mamata Banerjee and Arup Roy to contest the by-elections in Nandigram and Rajinagar on the 6th of next month under new identities. The group led by Arup Roy has been allotted the name Democratic Trinamool Congress and the envelope symbol. The faction led by Mamata Banerjee has been allotted the name Mamata All India Trinamool Congress and the football player symbol. Polling for Delhi University Students Union or DUSU concluded today. Voting was held in two phases. Voting was held for four central posts, that is President, Vice President, Secretary and Joint Secretary. Counting of votes will take place tomorrow at the multipurpose hall of Delhi University's Sports Stadium in North Campus. And at the Asian Games, the Indian women's cricket team entered the semi-finals after comfortably defeating host Japan by 8 wickets in Nissan today. In the quarter-final match, electing to field first, India bowled out Japan for a paltry 57 in 19.5 overs. In reply, India overhauled the target, posting 59 for 2 in just 5 overs. And that is the end of this news bulletin.
1: শুনিলে প্রথমে হিন্দিরে এবং পরে ইংরেজিরে সম্বাদ রিলে করে প্রচার করল আকাশবাণী দিল্লির আকাশবাণী জয়পুর শ্রোতাবন্ধু আজির অধিবেশনকে এইটি শেষ করা পূর্বরু জানিবা আসন্তকালীর অধিবেশনরে প্রচার হওয়াকু থিবা কার্যক্রম সম্পর্কে কিছি সূচনা ভক্তি গীতর কার্যক্রম বন্দনা শুনিবে সকাল 6টা বাজে 5 মিনিটরে শিল্পীমানে হলে জগন্নাথ পাণিগ্রাহী ইন্দ্রাণী মিশ্র পঙ্কজ বেহরা ইতিশ্রী বেহরা সুধাকর পণ্ডা এবং মোনালিসা পণ্ডা আদিবাসী গীতর কার্যক্রমের ইঞ্জোড়ি শুণবে সকাল 6টা বাজি 45 মিনিটরে এতে গদবা সম্প্রদায়ের গীত পরিবেষণ করবে বড়পিটসা সিসা এবং সাথী সকাল 7টা বাজি 25 মিনিটরে প্রচার করবু বর্ণালী এতে শুণবে সম্ভাবনা বিষয় রয়েছে ঘোষা বলদর প্রথম ভাগ সকাল 8টা বাজি 35 মিনিটরে প্রচার করব সুরলহরী কার্যক্রম শিল্পী মানে হলে যোগেন্দ্র মহাপাত্র এবং প্রীতি পণ্ডা হিন্দি চলচ্চিত্র গীতর কার্যক্রম গীতিধারা শুণবে সকাল 9টায় এবং ওড়িয়া চলচ্চিত্র গীতর কার্যক্রম সপ্তধারা শুণবে সকাল 9টা বাজি 30 মিনিটরে আধুনিক গীত প্রচার করব দিন 11টা বাজি 30 মিনিটরে শিল্পীমানে হলে অক্ষয় মহান্তি প্রফুল্ল কর প্রণব পট্টনায়ক তৃপ্তি দাস দিন 11টা বাজি 30 মিনিটরে প্রচার করব রূপক নন্দপুর রচনা এবং উপস্থাপনা অশোক মিশ্র প্রযোজনা সুজিত দাস কিশোর ভারতী প্রচার করব দিন 1টা বাজি 20 মিনিটরে এতে রয়েছে আলোচনা আম পরিবেশে প্রজাপতি আলোচক দেবরাজ মিশ্র অপরাহ্ন 5টায় শুণবে যুববাণী এতে শুণবে জুয়ান কাতা চৈতিচন্দ প্রচার করব অপরাহ্ন 5টা বাজি 30 মিনিটরে এতে শুণবে সাক্ষাৎকার মূর্ছা রোগ হলে কাই করবার শ্রীমদ ভাগবত শুণবে সন্ধ্যা 6টা বাজি 20 মিনিটরে বন্ধু এলে আসন্তকালীর অধিবেশনরে প্রচার হওয়া কার্যক্রম সম্পর্কের কিছু সূচনা আকাশবাণী জয়পুর সময় বর্তমান রাতে 11টা বাজি 12 মিনিট এইটি শেষ করুছু আজির সান্ধ্য অধিবেশন আপনার।